0: দাদা বুঝলো আগে তো
1: চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আর ঢুকেই তো পাইন চালিয়াও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারো সাতর এডুকেশন সেন্টার সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগড়ো ঘর মাই ব্যাংক মাই সব স্কুল অফিস জুন সুকে সস্তা মা বিগড়ো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছ জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা আছে কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইছ সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি জোড়িছ থাও
2: lensnepal.com in focus you and everything